0: বুলি এখন স্কুল আছে, তাতেও মই মিউজিক বিষয়ৰ শিক্ষক হিচাপে কৰ্মৰত।
1: খুব ভাল লাগিল জানি যে গীত শিকিলা, শিকি এতিয়া তুমি আনকো শিকাই আছা। খুব ভাল লগা নিশ্চয় অভিজ্ঞতা এয়া।
0: হয়, বহুত ভাল লগা অভিজ্ঞতা এয়া।
1: ঠিক আছে, জানি ভাল লাগিল, তোমাক লগ পাই ভাল লাগিল। এতিয়া অনুষ্ঠানত তোমাৰ গীতটি শুনিব বিচাৰিছোঁ।
0: নিশ্চয়।

0: আনন্দ লাগি সোপাটো ভালদরে দিলে
1: কইছি বলে কানি
0: হ্যাঁ কোন পিনি যাবা এই বলি কবট করে মাটি দাফল মাই দিলে
1: দিলে যদি
0: হ্যাঁ হাপু নাই
1: মাছও নাই
0: হ্যাঁ সানি ধরে কোথায় হ্যাঁ হাঁ চমক খাই গেলে নগরিয়া গিলাকে হ্যাঁ গোটা বেড়ি ধরলে
1: সান্দু ধর
0: হ্যাঁ হয়তো
1: বোলে এটি হাপ নচুয়া বডিয়া
0: হ্যাঁ বডিয়া ই সেই দুর্বৃত্ত সেই নগরতি কথাগুলো ঘটি ফুরে আমার নগর গিলাকত
1: এইটুয়ে
0: আইয়ে।

0: কোনে কৈছে বলে বেটা ঘর
1: হ্যাঁ ধরি মারিয়া হ্যাঁ নগর পর আমি বাহির করব লাগে
0: হ্যাঁ
1: হ্যাঁ বেয়া বস্তু নগর রাখার কাম নাই
0: ই হর পর এটা ওই
1: হ্যাঁ বুঝিয়া
0: হ্যাঁ
1: আর বা কত জায়গা

0: মই ভাবি চিন্তি চাউণ্ড হলে আকৌ
1: যায় আছে সন্মুখতে একদম কলা দেখা পালা যায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ কলা আমার দাদা পকি আছে
0: দেখা পাই
1: চানি ধরে পেটর ভকুর রবা নুরিয়ে
0: হয়তো
1: হ্যাঁ যি হোক বুলিয়ে
0: হয়
1: হ্যাঁ অভাব বলে স্বভাব নষ্ট
0: হয়
1: হ্যাঁ পেটর ভকুর আজি মই লোকর কলা খাব লাগা
0: পড়ি
1: এই বুলিয়ে এক মুঠা কলা চানি ধরে উহলি আনিলে
0: ইফালে গৃহস্থে দেখা
1: পাই দেখা পালে হেই আমার নগর সোন নাই এই কোসুর ললে এই বুলিয়ে হ্যাঁ ডাং ধরি
0: লক্ষ্য
1: কৰি চালাই চকু নৰ্ম পেটটো খালি হৈ

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জিটা কেথানপনা বাংলি এরন রংপি কেওয়াংজি ফ্রে কেথম কাপেদপঞ্জি শিলচর মিউনিসিপাল কর্পোরেশন কিলিকাফান কাপাচি টাক আসায় ন্যাংসিক বমতাংলো শিলচর ভারতীয় জনতা পার্টি আসায় হেমালং পটমি ফেরাংকে এম আই কাপেদপন হুদ মিনিস্টার কৌশিক রায় কানিংয়ে পনকে আশিটিন আওয়ার্ড আলংসিতামে কাপাচি টাক আসায় দুপন বমলো লাপেনকে রাত আতুম নাংকাচিতো দুনাং ঠেক মেসেন মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা আধুন্ধু আফং কিক্ষিপনফি পিনি কেচেংসি আফং শিলচর কমবাইদামজি এলাংলি আর্নিকাংসাম পরফাই প্রিয়পর শিলচর পুলিশ প্যারেড আকলামালং ইসি কিলিকপনমে আলংচিতং দুঞ্জি লাপু মিনিষ্টার অতুল বরা পেনপাতুমি শিলচর মিউনিসিপাল কর্পোরেশন কিলিকপনফান কাপাজির পপনা বাংফুয়া ফারমান কাপাচি টাকপনাসাই পাদুপন আলাংলি লং প্লি কাপাচি টাকপনামে লংচে টং দুনসি কাপাজির পোপন আবাং ফু আফান কাপে হাই পঞ্জে আফান চনিং রিপন্ড গভর্নমেন্ট স্কুল অলং অসমারাফাই জুম জে পুসি পাঠেক পরে মিনিস্টার রনুজ পেগু থির থিপ পেন লামথে পাকলাংপন রাত আরেন পাঠেক পারে পন আসাই হেমলং কাচারলি আফাই কিজুম এ বেং পেন স্কুল কে ও অসমারাফাই কে বাদ আলাম প্রেকজাম কাপাচিনি পানালং লামথে কে ক্লাংপন পরাহুৎসি পাঠেক পরে মিনিস্টার পেন বাংসো আকয় আলাম ক্রয়ক্রেডেল পেগু পেন কানিংয়ে পনকে স্কুল অলং অসমারাফাই জুম জেপু আংঠেক দো লাপু পাঠেক পরে আরেন সাইকাম পেন পিনি পেন কেডাং পনাফান আশিটি নাই স্কুল আফান সিতামে সোডাক পেন লামতয় বিপন টাংল মগা ক্যান্সার কে চেঙাকো পাতিনি পেন সাংপিমার আতুম আকায় কাপেজক আকে মাং পেন স্টেট আদাং থেবি আকে জয় পেন মেমোগ্রাফি আসাদ লাঙা বিদি পাংচেং পন টাংলো

অকপ্রাণ আপেন কে হেমতুন কাউরা মিনিস্টার অশোক সিংহাল পাটমি ফেরাং কে আমি কাপে দুপন আহুৎসি বাংসু আলমথে পাকলাং পম স্টেট আলং আশি ক্লোপটিন লং ক্যাব আলং সুরিকে থম রাফারু ট্রকপেন সুরি প্লি আসাং পিমা রাফান মক আকেনসার আসাদ কেলাং কাপে দুপন জি আফান মাং পন লুপুসি মিনিস্টার কে হাইপেন নিংজে পম আলং লিপেন লামথে পাকলাং পন টেংকে কেদামতাং নিংকান প্রিয়ালং আসাম ক্যান্সার ফাউন্ডেশন পেন কেলাঙ্গাপাতিনি পনাতেং সুরি কেথমরা ক্রে কেথমাফান ক্যান্সার কেসু লাংপনটাংল লাপেন লাসুয়াং বং পেন ফারো লং ট্রক্সি ক্যাব রা ট্রক্সি কে আর তা নিংকান প্লি ক্যাব পেন ট্রক্সি ক্যাব আসাং পিমারাতুম গুয়াহাটি পুলিশ পেন রংসোপিয়ালং কেদো হোম স্টে লজ লাপেনকে হোটেল আতুমাফান আরনাটাং আলামতয় বিপনটাংল হালাস টেংসি হোমস্টে লজ হোটেল হাই হুই কেনাংসত আলু হাই হুই কাবিয়া বাং ফুয়াতুমা ফান ডিম পিউন এলো হোমস্টে লজ আসির কুটিনা লংসিতামে নন পেনকে হ্যাফ লাইন আফাই দুনাংজি লজ হ্যাম ফুয়াতুমেন পাতুমি কাংনি পম আমে আফিসি পুলিশ আদিপুটি কমিশনার বলিন দেউরি পেন বাং সলামতে পাচিনি পম আসাম লেজিসলেটিভ কমিটি কাপে কন কমিটি বাং ট্রক আবিতুং পেন পাতুমি আর্নিকাংসাম কার্বি আংলং ডিস্ট্রিক্ট আলং কেডাং পন আসনসন কাচিংথুর সাই আমৌল আপেনকে বিডি লাংচিংওয়াই পন বিতুং পেন কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল আফান পেন পেন প্রেকজাম সাইকাম আজক পেন কেডাং পন সাই আংডেং লাপেনকে চিংরেত কে অতবম আপুথাক পাতিনি পন ডিস্ট্রিক্ট আরো প্রেকজাম আরেন কেলাং দামাফি বিতুং পেন আর্নিকাংসামাপর ডিফু অলং প্রেকজাম আসাইকাম আসাইখি কে হয় আতুম পেন ডিস্ট্রিক্ট আলং কি অতপন বম সাই চিংরেট লাপেনকে মিডু কাপাংরুম পন হাই হুই আপুথাক চিংকি চিংওয়াই পম জাপান আলং কাপে দপন বম এশিয়ান গেমস আলং পিনি ইন্ডিয়া সোয়ারলো কম্পাউন্ড আর্টেরিয়া বিতুং পেন চাইনা আফান ফারোহিনী কেথম নেরকেপ ফারোহিনী কেথম প্লি অ্যাপয়েন্ট পেন পারেম পন্সি সেরানং এ লং পম জ্যোতি সুরেখা ভেনম চিতিকা টনি পার্টি লাপেনকে প্রথিকা প্রদীপ পেন কেসেং পন বাংস বিতুং সেমিফাইনাল আলং সাউথ কোরিয়া আফান ফারোহিনী কেথম রাপলি ফারোহিনী কেথম কেথম অ্যাপয়েন্ট পেনসি পেরেম পন্ল ইন্ডিয়া নন আন সের ট্রক্সি রূপ ইংকয়রা সি লাপেনকে ব্রঞ্জ ইংকয়রা ফ পেন কাদোকাবে ফ ক্যাবরা কেথম আনং এ পেন সির ক্যাব আলং ডিম ক্লং লং পনটাংল লাপেনকে ইন্ডিয়া লাপেনকে ওয়েস্ট ইন্ডিজ আংবং ফং থম আর্নিসি ক্রিকেট কাপাথু আংথুন আদুন্ধুয়া কাপাথু পিনি বরখাপারা আলং পাদুপন বাংস কাপাথু মো আধারল পরফাইহিনী পেনসি পাংচেং পনল তিরুবনন্তপুরম আলং কাপেদ পন কেচেঙা কাপাথু পন আলং ইন্ডিয়া পেন উইকেট নের ক্যাপ পেন কেহাই পনাফি পিনি সিতামে কেচে পাহাই পন জাফান বর ইপন প বিউটালাম থেকে পিনি লাপু আঞ্চল

নামনিতম জাইমে কার্যুলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন পিনিলাকে থেলাঙানে পচি ই রুই পেন ফংনি কেরত কাপারজুপন জাই মেকা পাচুন পনাবাং কাচং ওয়াই আলুন জিরে হুই পিনিলা বাংসু আং দেংলং পেন নিলি কাচং ওয়াই পন আলুন জিরে হুই নামনিতম ফান কেচেং সি আলুন জির সাঠে রং পিকিলুন আলুনসি নাং পারজুপন ইকপ আলুন আলাম থে আমেন লকে ইপি আলামলে নন চার্লিসেনা তাঁতে পিনি নীলিকা চংয় আলুঞ্জের আং বং পেন আপ্রাংসে আলুঞ্জের আর্যুসেনা ষাঠে রং পিপেন কিলুন পন

0: ভট্টাচার্য, রূপজ্যোতি দাস, শ্যামলিকা বরদলৈ, মুনীন্দ্র দাস, দয়াল কৃষ্ণনাথ, পরাগ শর্মা আর রূপালী দেবীয়ে। বসন্ত শর্মার সহযোগত নাটখনি প্রযোজনা করলে অবিনাশ শর্মায়। নাটখনির দ্বিতীয় খণ্ড শুনবলে পাব অহা দেওবারে এই একে সময়তে।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া শুনক কেইটিমান আধুনিক গীত। প্রথমে শুনক চন্দ্রমিতার কণ্ঠত মন্দাকিনী এলবামটির প্রায় এটি গীত।

0: মিহির বরদলৈ কণ্ঠশিল্পী রূপে শ্রোতায় হৃদয়ত অতি আদরে হাসি রখা এটি নাম। স্বাধীনতার বারো বছর পূর্বে 1935 সনতে উজান বজারের জোরপুখুরী পারত জন্মগ্রহণ করা মিহির বরদলৈ আছিল কর্মবীর নবীনচন্দ্র বরদলৈর নাতি আর তেখেতর জেঠায়েক আছিল পদ্মশ্রী নলিনী বালাদেবী। নগাঁত প্রাথমিক শিক্ষা গ্রহণ করা মিহির বরদলৈর শৈশবরপরায় ফুটবলের প্রতি আছিল এক বিশেষ আগ্রহ। পিতৃর চাকরি সূত্রে শৈশবতে বিভিন্ন ঠাইলৈ যাবলগীয়া হয়েছিল। যোরহাটত থাকা সময়সাত তেতিয়া তেখেতর বয়স হয়েছিল 10 বছর। সেই সময়তে গীতর জগৎখনত প্রবেশর তেখেতে এটি সুযোগ পাইছিল। প্রিয় শ্রোতা, আকাশবাণী যোগে ইতিপূর্বে প্রচারিত কৌস্তুভমণি শইকীয়ার সহ হওয়া এটি কথোপকথনত মিহির বরদলৈ তেখেতর সংগীতর এই যাত্রার বিষয়ে এনেদরে ব্যক্ত করেছিল।
1: যোরহাটত যেটা আসিল প্রায় 10 বছরমান হয়েছিল, দেউতার গীত ভাল পাইছিল, যদিও সার্জন আছিল ডাক্তর, খুব ননেগল লাগা বন্ধু দর্পণ শর্মা যোরহাটত খুব বিখ্যাত সংগীতজ্ঞ, ননেগল লাগা বন্ধু কারণে কলে যে আমি একটা স্কুল খুলো ইয়াত সংগীত বিদ্যালয়, এটা যে আছে যোরহাট সংগীত বিদ্যালয় সেটাই আরম্ভ করা। বাইদেউ সেটার শিখব ধরলে, মূল ককাইদেউ ডক্টর পি কে বরদলৈ গান গানত দিলে, মোক দিলে তবলাত, কিন্তু কি হল পি কে বরদলৈ গাব নয় ভালকি, এনে দপ্র সময় কণ খুড়াই এনেই আমার ঘর গধুল বহিয়া কেটা মই ভিতর গান গা লগা শুনলে তাহানি গান নাই, আমি দেউতায় কলিকতারপা করে বঙ্গালী এটা কথা নেই, জগমোহনের গান সাইগুলোর গান এইবিল আমি শুনো, আমার এনেকা পাম দিয়া এটা আসলে এই শুনি শুনি গুনগুনাই থাকো দেউতাকে এই এখন গান গায়ো, কোন দপ্র সময় কলে যে অহা দেওবারে সে গান গাব তুমি তাক, এই কণ খুড়াই মো কিছু গান শিকাই সব বহুত শিকাই তো একটু মো থাকো তাতে গানবিল শুনো বুলি এইবিল শিখি থাকতে থাকতে তারপর দেউতা হঠাৎ আক ট্রান্সফার হল ডিব্রুগড়লে, তাতে

0: কমার্সিয়াল রেকর্ডেই হোক বা আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানত গীত পরিবেশন করার উপরও মিহির বরদলে কেবাখনো সিনেমাত কণ্ঠদান করেছিল। 1958 চনত মুক্তি পোৱা চাকনয়া সিনেমাখনত মুকুল বৰুৱাৰ পৰিচালনাত মিহির বরদলে এটি গীতত কণ্ঠদান করেছিল। গীতৰ কথা আছিল দুর্গেশ্বৰ বৰঠাকুৰৰ।
1: বারে বারে ভুল করময় করো বারে বারে বারে বারে ভুল করময় করো বারে বারে খেলি মেলি এটা মুরমিলি গলু আহবা খেলি মেলি এটা মুরমিলি গলু আহবা।
0: কাজিরঙার কাহিনী এই সিনেমাখনৰ সংগীত পরিচালক আছিল অনুপম চৌধুরী। এই সিনেমাখনত দুটি গীতত মিহির বরদলে কণ্ঠদান করেছিল। আকাশবাণী যোগে ইতিপূর্বে প্রচারিত এটি অনুষ্ঠানত সংগীত পরিচালক অনুপম চৌধুরী মিহির বরদলের সৈতে তেখেতৰ যে অভিজ্ঞতা সেই সম্পর্কে এনেদরে কৈছিল।
2: মিহিরদার তো সরকালের প্রায় মিহিরদারক জানো, তেখেতৰ গীত শুনেছো আর তেখেতৰ যে বিশেষ একটা কণ্ঠস্বর আমার কারণে সেই একটা আকর্ষণীয় বস্তু আসলে। আমি মানে সেইখিনি সময়ের গায়ক জিম রিপস আমার খুব জনপ্রিয় গায়ক আসলে, আর জিম রিপসর ভয়েসর লগত মাতর লগত কণ্ঠর লগত মানে মিহিরদার ভয়েসর বহুত মিল আসলে, সেখানে আমি মিহিরদাক অসমৰ জিম রিপস বলে কৈছিলো। আর একটা হাঁহি উঠা কথা, মানে মিহিরদার গান যেটা রেডিওত প্রচার হয় তেতিয়া মিহির বরদলের নাম ঘোষণা করার লগে আমি কোথায় যে ভলিউম তো কমাই দে রেডিও স্পিকার ফাটি যাব নহলে, এটা একটা সত্য কথা আর দেই। তারপরে আমি কেতিয়াবা রাস্তাঘাটে মিহিরদাক দেখলে দূরপাশ সাম খাই